দেখেছি আসবে মা। হাতি হিমা নানি ঠিম লজে গুয়া আজানে যা লেজা সাশি নিয়ে যু আলি মা লোধা ও পাবানি হাতি হি কাক ধুয়েছিল মা গোটাই নিয়ে আমার দুধ ইসনে সুবাহাতে কাক ফুলে বে ও খুঁজে ঠিপা লোধা হাতি জাম আছা এদের কাক ফুল গোটাই নিয়ে চাহালে মাঝু কুয়ে সা কুয়ে হাতি গজে তগে সনে লি জু জো যাবে ও দুনে সফাওয়াতি ও গানুতে শিবু থিচে গুয়া জুলে কোলাঙা বে বেচে হাতি মানে ও পা বিছিল মাতা শিশু গুয়া জুলে কুদু জঙা মানতে মাতি শিলাধা নি ছাক্ষে গি বে কাশিলা চের ও পাঙানি লেখো বাকে যাই আসনি হতে ও নু যা মশাশি মা মাতে তেউ গুলে বি বেরু হাতি নিয়ে লেখো নি ছেলে সনে ও পাঙাতে তি সি দুই নিয়ে চের ও পাঙানি নু যাম মা চিচিং আতে মা গুলে বেরু হাতি মানে নি ছেড়ে এই চৌপিলে লুই আসনে ফেই ফেই মাগু মাগু গুয়া সিজি বাজু ও পানি মাগু মুবে না নুমু বাজু হাতি নিয়ে নুয়া নাঙুলে মু মাখো মাদে মু কাতি গাঙু বাজু গোটাও পামানে নিয়ে বিটি চলে মাবু মু ফুলাসনে মিগো মতি মহি কু দুচি মুগো পু লো হাতি লোহো লোটি নি কালাসনে হাতি হিমা গুজাই তোজু গোটা হাতি নিয়ে চুড়ে সনে থাঙুয়া থাঙুয়া না যা মান তেটি গুহানে বেরু হতানা ও পাবানিয়া মাঙু নাই সনে মহা জেমা নাই মিগো লেলে যা কালাউজু ও পানি চারি তো চিচি নজাম মাতে গোলে বেরু হাতি নিয়ে মা ইয়েলে সনে মাগো মাগো দে বেলাউজু মা ওহো পাবন গোথা না মানা ওয়া সুইমো বেরু হাতি মানে নু মলে নু জো হামা নু ওয়া সুই কারে গানে বেরু ও পাবনে গোলে বে নু নি হাঙা বেসনে হা খা সা খা খা আথা না থা মা না ওয়া সুই দোলা সনে ঠিক পা লেছি খোকা মচা তু তলি তু নু ছি লু ছি নু যা লো জামা আতু দোলা তো হাতি হিমালে নে আতু জেলা তো জো কথা হাতি নে জুনে গোকু ছছে কলে আলি মা ইসনে এ জাম আচ্ছা ও পাবন গো কচি আজ ও পানে আচ্ছা হোজাই তোদা হাতি নে এ জাম আচ্ছা লেসুই মুঠি থ লাথা থি জে ইগুস এ জামা মাগো জে গু থে থুয়ে আছি তা ও পাবন সেখানে খেলালে বে বে গুচি আজ পানে লেসুই মলা থামা আমু কী হা আচ্ছা তাই আমু জাচু এনে আমু সে কাছে চেজা লাগলা চেয়ারু জেগুতি তুই আছি তা হাতি জামু আছা লেসুই মমা ইউ দোলা সনি মা ও ও পাতে লোলা চেয়ারু গছ মালো জেলি গোটা ও পানে এ তোমার চমু নি সঙ্গা থাছে আছি বিতে হা হ্যাঁ বেসনে আচ্ছা দে লেখো সনে গুলিটি আমি আসে গিনে চেয়ার যাই থিন নাচি থা হাতি জাম আচ্ছা নিয়ে লিলে লাথা মা কচু ও পাওয়া বিফুল মা গোটা
我帮我的你提的是你是吉祥的来话我帮我拉他一群嘛过去你你有没有贵啥贵得到了是你啊他妈个出母我明了来来是你拉他们里里的多他们的事气何可是你阿家的马贼那几笔女孩啊没事呢阿母的事啊是你可要来接的提到我的这么阿家的呢阿里马也是呢我把给你给接的